कल की हार भी भूल जा और आज अपने उम्मीदों के आगे दौड़ो, अपने लक्ष्य प्राप्त करो। तुम्हारी खुशी में मेरी दुनिया बसती है दोस्त, तुम खुश रहते हो तो मेरी दुनिया हंसती है। जिस खुशी की तलाश थी, जिस खुशी की तलाश थी हमें, बस वही हो तुम। और ये बात भी सुनो, ये भी बहुत अहम बात है। खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगा, ना ना, खुशी के लिए काम करोगे तो खुशी नहीं मिलेगी, लेकिन खुश होकर काम करोगे तो खुशी जरूर से मिलेगी। एंकल टेकन दैट योर इमोशनल स्टर्कर वर्ड en dat is dan, je hebt niet altijd gelijk nodig. Nee, je wil niet overal altijd gelijk hebben. Je laat het gewoon maar gaan. Je hebt niet altijd gelijk nodig. Je kunt kritiek ontvangen. Je bewaakt je grenzen. Je kiest je gevechten. Je laat mensen gaan die niet bij je passen. Je vertrouwt meer op jezelf. Je vergelijkt minder. Je herstelt sneller van tegenslagen. Je zoekt geen bevestiging meer. Je kiest voor rust boven drama. Emotionele kracht herken je niet aan hoe hard je vecht. Je herkent het aan de grenzen die je stelt. De rust die je bewaart. De mensen die je durft los te laten. Het vertrouwen dat je in jezelf ontwikkelt. Groeien betekent niet dat je nooit meer valt. Groeien betekent dat je steeds sneller weer opstaat. En welke van deze punten herken jij het meest bij jezelf?

डीजे रहमान के बाद सुने हम इंदर कन्हाई और किम्बली बुधराम के 100 साल पहले आपसे मुझसे प्यार था। कहती हूँ एनत लेफन इस नित आलस एफन लेक ऑफ एफन खुद एन ये हैप नित फॉर हत सेखन वार ये आलमाल फॉर हेन मुद। इदरेन हेव फ्रोलके मोमेंटन मार ओक tijden van verdriet of pijn. Nee, het leven is niet elke dag even geweldig of even fijn. Maar probeer er ondanks alles toch steeds wat van te maken met die dingen die je positief maar ook negatief kunnen raken. Met ups en downs. Met ups en downs is het niet anders. Zo gaat het in het leven. En je kunt niet meer dan elke dag het beste van jezelf geven.

0: अपने नाम मोहब्बत के लिए इल्जाम तो आया है, फिल्म के नाम है गुलाम गुलाम गुलाम।
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: De dode vrouw die gisteravond in een tuin van een woning in Bokstol werd aangetroffen, is een bekende van de verdachte. De man van 66 heeft zich gisteravond op het politiebureau gemeld, waarop hij werd aangehouden. De politie gaat uit van een misdrijf en doet verder onderzoek. De VN-vluchtelingenorganisatie UNHCR meldt dat de begroting voor het komende jaar 16% krimpt. Er vervallen ongeveer 3500 functies, wat het personeelsbestand terugbrengt naar 8540 banen in 2027. Landen als de Verenigde Staten bezuinigen op buitenlandse hulp. De politie heeft nog geen aanhoudingen verricht van mogelijke verdachten die afgelopen zondag vuurwerk gooiden naar het supportersvak van sportclub Cambuur uit Leeuwarden. Woensdag besloot Feyenoord naar aanleiding van het incident om geen supporters mee te nemen naar de komende uitduels van de club. Premier Rob Jette maakte op zijn wekelijkse persconferentie bekend dat oppositiepartijen tot maandag niet meer met het kabinet onderhandelen over de begroting. Volgens Jette ligt er voldoende op tafel en het is nu aan de coalitie zelf om de definitieve beslissingen te nemen over de begroting. En dan het weer. Het is zo'n 22 graden. Vanavond vallen er eerst vooral in het noordoosten enkele buien. Vannacht klaart het op en koelt het af naar 15 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए, हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-3652-2447। मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
2: Dit is het Vahon Hindustani Radio nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
3: De dode vrouw die gisteravond in een tuin van een woning in Bokstol werd aangetroffen, is een bekende van de verdachte. De man van 66 heeft zich gisteravond op het politiebureau gemeld, waarop hij werd aangehouden. De politie gaat uit van een misdrijf en doet verder onderzoek. De VN-vluchtelingenorganisatie UNHCR meldt dat de begroting voor het komende jaar 16% krimpt. Er vervallen ongeveer 3500 functies, wat het personeelsbestand terugbrengt naar 8540 banen in 2027. Landen als de Verenigde Staten bezuinigen op buitenlandse hulp. De politie heeft nog geen aanhoudingen verricht van mogelijke verdachten die afgelopen zondag vuurwerk gooiden naar het supportersvak van sportclub Cambuur uit Leeuwarden. Woensdag besloot Feyenoord naar aanleiding van het incident om geen supporters mee te nemen naar de komende uitduels van de club. Premier Rob Jette maakte op zijn wekelijkse persconferentie bekend dat oppositiepartijen tot maandag niet meer met het kabinet onderhandelen over de begroting. Volgens Jette ligt er voldoende op tafel en het is nu aan de coalitie zelf om de definitieve beslissingen te nemen over de begroting. En dan het weer. Het is zo'n 22 graden. Vanavond vallen er eerst vooral in het noordoosten enkele buien. Vannacht klaart het op en koelt het af naar 15 graden.
2: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
0: Har kaam ke liye, har advertentie ke liye, maut ke samachar, farmaishe ya jo bhi khabare aapko dena hai. आप जाइए हमारा वेबसाइट ही और हमारा ईमेल है info@fahonfm.nl। हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07536322747। मेरी इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer
4: 070-365-2247. वही शिक्षा और सबक से भरा हुआ बयान के साथ आई डी फिल्म ललकार कंपोज बाय द ब्रॉडर्स कल्याण जी आनंद जी और हमेशा की तरह आप सभी को सुनाने को जा रहे हैं शुरू का बादशाह द किंग ऑफ मेलोडी पद्मश्री मोहम्मद रफ़ी साहब जी कि आज गालो मुस्कुरा लो महफिले सजा लो क्या जाने कल कोई साथी छूट जाएगा जीवन के डोर तो करी बड़ी कमज़ोर है यारो ये कब टूट जाएगा ये कब समाप्त हो जाएगा ये तो सिर्फ ऊपर वाले को मालूम है इसलिए हम लोग तो सदियों से आप सभी से यहाँ से कहते आ रहे हैं यारो कि हैव टू नाश्ता तकलीफ कंधे से कंधे मिलाकर भिड़ाकर लगाकर आगे को बढ़ना है यारो खुद को आगे को बढ़ाना है देश को भी आगे को बढ़ाना है। तो ये शिक्षा और सबक से भरा हुआ बयान के बाद आप सुनेंगे सरनामी संगीत खास करके हमारे फाहुन हिंदुस्तानी के माध्यम से और उसके बाद कुछ नए नए आवाज़ें हमारे बॉलीवुड फिल्म इंडस्ट्री का बीच में कुछ ज्ञान के बातें है शेर शायरी भी है। तो ज़रूर प्रोग्राम को सुनते रहना मज़े लेते रहना जहाँ पर भी हो जिस हाल में हो फाहुन हिंदुस्तानी रेडियो का ढेर सारा प्यार दुलार प्रेम और मोहब्बत आप सभी तक पहुँचे। अब हमारे फुल टीम की तरफ से आप सभी को एक शुभ दिन प्रकट हो मैथिल फील लेस्टर प्लेजीर के साथ। मैं तो यही आप सभी से हमेशा कहता रहूँगा कि हंसते रहो हंसाते रहो गाते रहो बजाते रहो और साथ ही साथ जियो और जीने दो। रफ़ी साहब

Wat he, om even stil van te worden. O, starin, srimati, man Raji Lachmanji. Shataon ko malum hona chahiye, ye behen thi mahan, ustad, giri-giri master aur mahan gayak hamare Surinam desh ka hai de yaar 50-60, Pandit Sri Sami Prasad Sadhu ji ka choti behen thi, to घर में तो संगीत ही संगीत उस जमाने में था इन इस परिवारों में. तो हमारे प्रिय प्रिय साथियों, वक्त हो गया है ना थोड़ा ज्ञान के बातें हो जाए. पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, पढ़े लिखे लोगों, मशहूर मशहूर लोगों ने मनुष्य के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं, जो मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूं यारो. ये अशोमीद लेकर कि इन बातों से कुछ ना कुछ तो हम लोग जरूर सीखते ही रहेंगे. तो जरा गौर फरमाएं. अर्ज किया है श्री फ्रीडरिख नीत्स्के, डच डिक्टर एंड फिलोसोफ, 1844-1900. अब फ्रीडरिख नीत्स्के ने कहा है हम लोगों के बारे में, यानी मनुष्य के बारे में यारो, कि एक लेयर इज द सुपरमैन्स, द मैन्स इज इट्स व्हाट ओवरवन मूट वर्ड. आगे में कहा है श्री मैक्सिम गोर्की, रूसी स्क्राइफर, 1868-1936. और मैक्सिम गोर्की ने कहा है मनुष्य के बारे में यारो, कि लुइगन इज द गॉड्सडिंस फ्रॉम स्लाफन, मार वारहेड इज द गॉडहेड फ्रॉम द फ्रेय मैन्स. Henk Hofland, Nederlands journalist en columnist, 1927-2016. Over Henk Hofland, mijn enige mening, die misschien een beetje dwars is, luidt dat een mens in de loop van zijn leven een niet nader bepaald aantal malen van overtuiging of inzicht moet kunnen veranderen, zonder daarover te worden lastiggevallen door anderen die zogenaamd stevig in hun schoenen staan. Epictetus, Romeins Stoïcijns filosoof, leefde van 50 tot 130 na Christus. Over Epictetus ne kahai manusje ke bare mein, wat is de mens? Een zieltje dat een dood lichaam met zich moet meeslepen. Jacob Cats, Nederlands dichter, jurist en politicus, 1577-1660. Al Jacob Cats, nikahai manusje, wie maar een boekje heeft gelezen, dat pleegt een neuswijs mens te wezen. Bosmans, Belgisch pater en schrijver, 1922-2012. Phil Bosmans, ik heb als je het werk dat je doet je alleen maar geld opbrengt en geen levensvreugde, dan ben je een doodarm mens. Want je moet plezier in het werken hebben. Agamemnon, George Berkeley, eerst filosoof en bisschop, 1685-1753. George Berkeley, ik ga hij, als iemand zegt dat er niet zoiets als een mens bestaat, kun je ervan op aan dat hij zelf een schurk is. De Jonge, Nederlands cabaretier, geboren 1944. Alfred de Jonge, ik ga hem een stukje barmen. De mens leert meer van lijden dan van genot. Democritus, Grieks geleerde, astronoom en filosoof, leefde van 380 tot 460 voor Christus. Al Democritus, ik ga hem een stukje barmen. De mens wordt geboren om zich tot humaniteit te ontwikkelen. Wij zijn nog geen mensen. We moeten het dagelijks worden. En de laatste van vandaag, nog eentje van maestro Freek de Jonge, Nederlands cabaretier, 1944. Al Freek de Jonge, ik ga je erom een stukje bij mee. De taal kent geen beperkingen. In de beperking
toont zich de mens. तो हमारे प्रिय प्रिय सज्जनों अभी आप कुछ कहावते उदाहरण सुना जो मनुष्य के बारे में जाता है die over de mensheid gaan. Je is al medelijker in wat ik mij heb sabi ko sunaya. Ki in baaten se kuch na kuch to hum log seekhte hi rahenge. Program ko aage badhate hai ek mahan gayak hai hamare Hollandese ka. Ustad ka ustad, the lion of Baitgana. Logo ka kehna hai aur unka ye bilkul